0: জালিনা মোহাম্মদ আজমান বালাই ব্রিতা রেডিও টেলিভিশন বনাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Berita seterusnya pada pukul 8 malam nanti waktu Brunei.